0: কৰিব মোৰ, মই নাই বুটলি খাব, আমাৰে মই না খুব। শ্রীকৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও, ও কৃষ্ণ শৃগাল আকে তোমারা কান লি যায়গা, নে তো সো যাও, জলদি সো যাও। গোরে কানে খুয়ায় আখে সকল শিশুর কান খাই খাই, ও আশয় তোমার পাশে। ই সব টিউন কে উপর, ও বিহুরানো বিরিনা, ও আই থাকে রুমনি থুরিয়া, ও ও বিহুরানো বিরিনা, ও আই থাকে রুমনি থুরিয়া। ইয়ে সব ছন্দ মে ব্রহ্মপুত্র কে কিনারে খেল কুদ কে বড়ে হুয়ে।
1: ইস বাল্যকাল কে দৌরান আপকে শিক্ষা সংস্কার, আপকি পড়াই লিখাই কে বারে মে?
0: ক্যালকাটা ইউনিভার্সিটি কে অন্দর তেজপুর গভর্নমেন্ট হাই স্কুল সে ম্যাট্রিক পাস কিয়া 14 সাল উমর মে, আর ইন্টারমিডিয়েট গুয়াহাটি কে কটন কলেজ মে কিয়ে। উসকে বাদ লড়াই আয়া, মহাযুদ্ধ আয়া, অন্ধেরা হো গিয়া আসাম, তো হাম আকে কলকাতা মে চলে আয়ে থে। উসকে বাদ বনারস হিন্দু ইউনিভার্সিটি মে আয়ে থে, বিএ এমএ পলিটিক্যাল সায়েন্স মে এমএ কিয়ে থে হাম
1: জি
0: বনারস হিন্দু ইউনিভার্সিটি সে 1946 মে। উসকে বাদ হাম যাকে থোড়া রাজনীতি পড়াযা এক এক ছোটা কলেজ মে গুয়াহাটি মে। উসকে বাদ অল ইন্ডিয়া রেডিও জয়েন কিয়া,
1: আচ্ছা
0: অল ইন্ডিয়া রেডিও জয়েন করকে টেক্স হো গয়ে থে শিলং গুয়াহাটি স্টেশন ওপেন কিয়া হাম লোগোনে। উসকে বাদ দিল্লি আয়ে থে, উসকে বাদ ভারত সরকার হমে মাস কমিউনিকেশন মে মাস্টার্স ডিগ্রি করনে কে লিয়ে নিউইয়র্ক ভেজা
1: জি
0: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
1: মাস কমিউনিকেশন মে পিএইচডি করনে তক আর ইস বিচ পড়াই কে দৌরান নিশ্চয়ই আপ সঙ্গীত সে তো জুড়ে রহে, তো ক্যা হাম আপসে আপকা আপনা ক্রিয়েশন জনগীত থোড়া সা হামে গুনগুনা,
0: মে সুনানা চাহতা হুম মেরা বহুত মশহুর দোলা, দোলা ওয়ালা উসমে হাম সোশ্যাল কনশিয়াসনেস দেনা চাহতে থে
1: জি,
0: দায়বদ্ধতা জো হ্যায় এক এক সঙ্গ রাইটার কা ওহি দেনা চাহতে থে হাম। দোলা প্রতীক হ্যায় শোষণ কে, দোলা রাজা মহারাজা লোক যাতে হ্যায়, তো ইহাঁ ভি জব ক্রিয়েট করনে লগে হাম
1: জি
0: আধুনিক গীত বোলনে সময় দুঃখ হতা হ্যায়, কিউকি আজকাল আধুনিক গানা শুনকে কবি ডর জাতা হুম। দোলা কে বারে মে কহনা চাহতা হুম কি হামারা ইসমে জিসকো সব মিলা, প্রাচুর্য আর অভাব কা জো সংঘাত হতা হ্যায় উসি কো হাম গতিশীল করকে সতর্ক কর দেনা চাহতে থে, দোলা দোলা দোলা

ভব রামে জয় রঘুরানন্দন। শঙ্করদেব কে অনুভূতি, গান্ধীজি কে অনুভূতি, ইসমে বড়ে হুয়ে হ্যায় হম লোক। ইসকে উপর আর দো মহান কলাকার থে, আসাম কে জ্যোতি প্রসাদ আর বিষ্ণু প্রসাদ। এ দোনো বহুত বড়া বিপ্লবী কবি থে আর কম্পোজার থে। এ দোনো আমি এসা ইন্সপায়ার কিয়া থা কে 13 সাল মে হমনে ভি লিখনা শুরু কিয়া। অগ্নি যুগর ফিরিঙতি ময় নতুন অসম গড়িম, নতুন ভারত গড়িম, নতুন ভারত গড়িম, সর্বহারার সর্বস্ব পুনর ফিলায় আনিম। সর্বহারা কে সর্বস্ব হাম ফির লোটা কে লে আয়েঙ্গে, এক নয়া ভারত বনায়েঙ্গে যাহা ধর্ম ব্যবসায়ীর থাই নাই, তার যাহা ধর্ম ব্যবসায়ী কথা জায়গা নেই রেগা ইত্যাদি। তো 23 সাল উমর মে লিখে থে। এক বাত হ্যাকে হামারা আসাম পূর্ব প্রান্ত মে হ্যাঁ, হ্যাঁ চাইনা, ইধর বর্মা হ্যাঁ, यहाँ टिब्बेट है। तो हम लिखे थे कि हम कुछ प्रतिध्वनि सुन रहे हैं और ट्यून भी ऐसा किए थे, दर डा डा डा डा डे धी धीरे धीरे प्रतिध्वनि सुनो, প্রতিধ্বনি শুনো, প্রতিধ্বনি শুনো মই, প্রতিধ্বনি শুনো মোর গাঁরে সীমারে পাহাড়টির সিপারর নতুন সিয়ারটির, প্রতিধ্বনি শুনো। I listen to the new sounds that is coming beyond, from beyond the hills. I don't know what are there. প্রতিধ্বনি এক ইন্ডিয়ান ইয়াংস্টার কা মন কা এক ইচ্ছা হ্যা কি এশিয়া মে কাহা কাহা ক্যা হ্যা চারো তরফ। আজ শুনানা চাহতা হুম ইয়ে অসমিয়া গানা কা বিউটিফুল ট্রান্সলেশন কিয়ে থে আমারা শিবদাস ব্যানার্জি, বেঙ্গল কে কবি, গীতি কবি। প্রতিধ্বনি শুনি ও প্রতিধ্বনি শুনি।